ভিনারে ভিনারে ভিন্নাবে মোপে ভিনারে ভিনারে ভিন্নাবে কবউ কানে মে ভি ঘুস যাবে কবউ কানে মে ভি ঘুস যাবে কে আরারারা আরারারা মোড়া চিল্লায় বাই বাই কে আরারারা মোড়া চিল্লায়।